বিহু সার লাদু বিদু সার মো দেবী প্রসাদ বলি মো দুই চার শিল ঘন্ন মো সয়ং এলাম আই হে গছু আমা বাবু লাই রুয়াই দুঃখ দিনছন ছোরা রা নাতে হরু শাশু লাই পনি রৌছন দুরু দুরু সানি বুয়ারি হরু ঘর যাই বসন ত কবি জন হরু শঙ্খা ন মানি কনু সোহানী চাকরি তপন কেই গুঞ্জরা ঘরলন কলি কারজন জেঠি লাই সবাই কাঞ্চে তেরকা হলান চাতে সন্তাতে তিন লাই মাতাই ঘর মাদিলে সন হিংসা রথন সম্পতে গাই ব্রাহ্মণ গরি পাচন কো উদাহরণ কে পানি গরনু ছাইন করা পে দুঃখ বর্জন দেলান নিঠোরে মনে সিংড়ো পারি কপাল বাটি পহলে উষ্মা ছড়ে সিঁদুরা গাজর লগাই নেত্র হরবকর সৌভাগ্য কা মঙ্গল নিদার খালি গর্নু নুনে কইলাই টিকো লগাই বই বসনু পর্দছ নারী জনরুলে সোজো পতি কই গরে নকল ঝকল সং পারি ফরিয়া মুজা পছারি ধরি এই ভাঁজি কবরা লগাউছে নকলি রাউছে লুগা মন পরে ছোড়া ছোড়ি কুটনে দিশাই গরে রাতে মারছে ভূমি মহা সাতো খাই দিনছে তি জানুকো তেসাই দিনই কাম ছোরা ছোরি কুদ্নে বিষয় গরের গালি দিনে কর্কসা সাজনা বতি নবালি ঘরমা ফোহর গানে সর্বদা যোগী জঙ্গম তদ্বার মন লগায়ে কষ্টই করায়ে পানি দীক্ষা ঝট্টই নদী কনার ইলম লাগে ফর্কেরু বনে यो कली मायो स्थै हुने छ यो कली माय स्थै हुने छ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइरो ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइरो ऐको सिउठी विदेशको नयाँ सृष्टि लैरो ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइरो ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइरो ঐকো সেটি বিদেশকো নয়া সেটি লাইরো ঐকো সেটি বিদেশকো নয়া সেটি লাইরো বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গর্নু পর্নে বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গর্নু পর্নে।